0: আছো লঙ্গা দিদি লঙ্গা আফটারনুন ইমি কন্টিনিউ মতে মগে দা সিলেকশন লো মিউজিক ইমি চু ক্যান অফ লিসেন লো নাইস ফ্লাস সং প্লং রু আছো লোকাল স্ট্রিং বান ওয়াটেম টাইটল ইন্ডিপেন্ডেন্স
1: রেডিও ভ্যানুয়াটু ভয়েস প্লং ইউমি